প্রথম সমাচার প্রভাত পরে মর্নিং নিউজ শুনিটাই রিলে করে প্রচার কল আকাশবাণী দিল্লি মিডিয়ম ওয়েভ্রে 204.5 মিটর তথা 1467 কিলো হর্চ যোগে এফএম্রে 103.6 মেগা হর্চ যোগে এবং মোবাইল ফোনর নিউজ অন এআইআর আপ মাধ্যমে আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এপর্যন্ত এত স্ট্রং কেমি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: শেষরে প্রেমচাঁদ পটনায়কঙ্কর অন্য এক রচনার দ্বৈত কণ্ঠরে বেণুধর সুবুদ্ধি এবং বীণাপাণি পুরোহিত।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রম শুনছেন আকাশবাণী জয়পুর কেন্দ্রর। আরম্ভ করছ হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম।

আসে যুদ্ধভূমিরে উপস্থিত হই। তাঙ্ক শরীরকু স্পর্শ করন্তে পরশুরাম সচেত হই ধনুর্বাণ।

0: বাসা শিক্ষক হয়েছে নাই তাই এদিন
1: এই বাসা শিক্ষক হয়েছে হি রণ্ডি ইদি এ শিক্ষা সহায়ক হিসাবে এহা জিনে ইদিন বে কুবি বাসা তলে চিম পরীক্ষা হি হান চুমি পাস্টরে
0: ইচি কুই নর তাকি পাটা যা ফাল তাকি জি হি পানা বেটা হে জরিন কাটা
1: ইদা চে এন আই কিচি হি কেন চি ই এন হি মা কুই কো করে কিচি ওড়িয়া ই হটা তলে আসলা ডিলো রে দা পাই জি কুই নাস গানা জি ই পানা হি কে হানে
0: হলে এলিবার ই কুই নর তাকি কুই পানা হিপকে আহান কি এটকা জাতিস কে মানে ইনদে এনাইচি কন্ডা মানে রি কাদমা মানে রি ইলতি লোকুস কে মা আদিবাসী লোক মা জান রি এলতি পানাস কি হিপকে আহান কি
1: হ্যাঁ এদি সব হিপকে আহান এনি সব আদিবাসী পানা মানে নে এলে নিলে কয়া গদবা পরজা ইলে সব যেতকি মানে এ সব বাস্তলে হিপকে আহান
0: হলে ইদি মা সিমলিগুড়া ব্লক তে মাঝে কি এটকা ব্লক তা মাঝে
1: সর্বে অনুসারে মা কুবি জাতি এ লক্ষিমপুর ব্লক তা বেশি ডানি রে এদা পাই যে এদিন বেশি ইম্পর্টেন্ট হিয়াছে রে এবে
0: অধিক জাফাল তাকি তানমি বহিপত্র এটকা মানু কি মা এমনি সরকারি হি জানে এ ডিপিপি সরকার তাটি বাহিনী বহি জাফি জেরি
1: এ কুই ভাষা তলে তো মানে নে কাটড়া এলে নিলে সবু ই স্কুল কানা এগা জালাও তা এ কুবি বহিয়া এদাম পাই ই সরকার ডিপিপি বহি তা এ পড়ো কাহানা এ যদি কোকার পদা যদি বুঝা হইল রুসারে এদাম মাবু ইলে ওড়িয়া তলে পড়ো কাহান জি কে মাবু এবার ইং কুবি তলে এবার এনি কি আশা লাডনেরি ভাষা তাই বুঝানরে এলি কি মাবু এবার ইং বেশি নবি
0: নে সরকার যোজনা নিহানে ও হানে এনি চি মারু মেসি নাই স্কুল কানা মানে ওড়িয়া জলাল পুঞ্জি লরি কহু জলাল পুঞ্জি লরি এ লোক এনি মিবু কুবি বাস তুলে জলা হ বুঝো কি হিঞ্জেরি এসবু সরকার অনপা হ্যাঁ এইসব যোজনা কি হানি কথা
1: আজ্ঞা
0: হলে পাটা যা ফাল তাকি সারি মানসি কি এনি দর্য দরকার
1: পাটা যা ফাল তাকি সারি নে এনিলে মাগে ই শান্ত সুষ্ঠ পেড় গেলে মানে কোকার পোদা উপরে বিরক্ত আই মানে ওড়ে এনি কি এ কোকার পোদা ই পড়ো কেনি বেলা যদি মার বিরক্ত আসা বে তুস্তিন কি এবার আজি নেরি এটা এ পড়া ওরে এদা পাই এবার যদি এমনি পর্যন্ত বুঝা হইল রে এবার ই মার দরজ আসা না আ এ ইলে হে আনে ইদি আনে এনে এবার ই এলে হে নিকি বে নাই মানে
0: আপনা কি হাসি নি কথা
1: আজ্ঞা
0: এলে আর্টস ও হাসকে কিছু নিমন্ত কিছু দুঃখ আইনি কথা
1: আজ্ঞা নানু এনি জিকে এনি কি ভিডিও পানা বাকি হাজাল তে কি বেশি ইচ্ছা খাঁচে এনে জিকে নানু ইচ্ছা ইঠা ই মাস্টার তলে তলে নানু ওড়ে পড়া হানা কিছু গোটে আগাম কাল তার নানু ভবিষ্যৎ এনি কি কি তালা এজাল তে কি কাজ পানা তে এজাল তে কি জি নানু ইচ্ছা মানে লাকা এদা নানু আর্টস পানা ও হাঁচে
0: হো তাই নি বহুত মূল্যবান সময় ই মা রেডিও ইঞ্জিন লোক বাকে কি হিয়াতি ওড়ে নিহি নিহি কথা ব্যস্ততি
2: কথা তোমার বেঞ্জিছ তানু এন কি পড়ো খিনি তানু মাঙ্গ ব্যস্ততি
3: না মাঝা মার রাহা সারদা তাকি পাঁচ রণ্ডাড় মারবেন না

0: সিতে আমনি গটাই কি অভাব মান জানে এদি হলে দূর আনে
1: আতে মাগো ভিটামিন সি আই কি বেশি এ দরকার সেতে রোগ আয় এ ওড় মার সুস্থ রই ন
0: সাতা কথা এদা পাঁজ হে ইদান প্রতিশ কামার সাবধান এটি ন ওড় ইলা হে যদি আমার কে রোগ দুকা ভিটামিন সি তাকে জাম্বার কে যদি লেখি মানে সারে হাজানা এনএম তলে সে পরামর্শ দারি দারি মানে স্বাস্থ্য কেন্দ্র হাজা ডাক্তার তলে যদি ওড়ে পরামর্শ সার হারকা পুঞ্জরা আডি নাই ওড়ে তানি রোগ তাকে এনে অসুবিধা বাহিনে এ অনুসারে যদি মার মানুয়া নাই ছাড়ে ওড়ে এলাহে রোগ যদি আহানে ছাড়ে বা তো অসপত্র তিন ছাড়ে ওড়ে ইলেতে যা জিনিস যদি মার ব্যবহার কিন ছাড়ে ভিটামিন সি রোগটি মার দূর আনে পুনেলে যে কার্যক্রম হাটা তাকে রীতি না মঙ্গলবার ওড়ে শনিবার
1: মাদনাপুটা 12 ঘন্টা 30 মিনিট তা ওয়েসপি আহিনে
0: মঙ্গে হলে চিঠি হে আদু মা ঠিকণাতে পুনেলে যে কার্যক্রম মারপথ কেন্দ্র নির্দেশক আকাশবাণী জয়পুর
1: জিলাতে করাপুট
0: পিনকোড নম্বর 7640005
1: 12 তাকি জহরা।

ভাবে সে বর্ণনা করেছেন। বিশ্বকবি কার্যশৈলী এবং চিন্তাধারায় ভারতীয় সভ্যতার সমৃদ্ধি ও মানবতার সার্বজনীন মূল্যবোধ প্রতিফলিত হয়ে প্রধানমন্ত্রী শ্রী মোদী রবীন্দ্রনাথ টাগোর চিন্তানায়ক লেখক এবং অসাধারণ প্রতিভার কবি বলে বর্ণনা করেছেন। শ্রী মোদী গুরুদেব টাগোর জন বিশিষ্ট দার্শনিক শিক্ষাবিদ এবং ভারতীয় সভ্যতার আত্মার কালজয়ীশ্বর ভাবে নিজের ছাপ ছাড়ি যাই সমাজক নূতন চিন্তাধারা সৃজনশীল শক্তি এবং সাংস্কৃতিক আত্মবিশ্বাসের গুরুদেব সমৃদ্ধ করে শ্রী মোদী বর্ণনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহা কহিছন্তি গুরুদেবক সাহিত্য সঙ্গীত এবং দর্শন স্বাধীনতার ভাবনাকে অধিক প্রোৎসাহন প্রদান করেছিল। শ্রী টাগোরক জনগণমন সঙ্গীত জাতীয় একতা মর্যাদা এবং আত্মসম্মানকে স্বর প্রদান করেছে বলে শ্রী শাহা কহিছন্তি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কহিছন্তি গুরুদেব রবীন্দ্রনাথ টাগোর এক ভারত শ্রেষ্ঠ ভারত ভাবনাকে মজবুত করেছিল। গুরুদেবক জীবনাদর্শ এবং মূল্যবোধ পরবর্তী পিঢ়িকে সর্বদা প্রেরণা প্রদান করে আসিছে বলে মন্ত্রী শ্রী সিং কহিছন্তি। জন্মবার্ষিকী পালন অবসরে সংবিধান সদনর কেন্দ্রীয় হলরে আজ সাংসদ পূর্বতন সদস্য লোকসভার মহাসচিব উৎকল কুমার সিং গুরুদেব রবীন্দ্রনাথ টাগোরক প্রতিমূর্তিতে মাল্যার্পণ করেছন্তি। ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজেতা গুরুদেব টাগোর জীবনাদর্শ উপরে আলোকপাত করে লোকসভা সচিবালয় কহিছি তাঙ্কর লেখা দেশবাসী মধ্যে দেশপ্রেমকে অধিক উজ্জীবিত করেছিল। গুজরাট স্থিত সোমনাথ মন্দিরর পুনঃনির্মাণর 75 বর্ষ পূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব 2026 পালন করা যাচ্ছে। পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হওয়ার থাকা এই উৎসব মন্দিরর ঐতিহাসিক গুরুত্ব এবং স্থায়ী ঐতিহ্যকে প্রতিপাদন করুছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তা সোমবার দিন সোমনাথ মন্দির গস্তরে যাবে। 1026 মশায় সোমনাথ মন্দির উপরে প্রথম থরপাই আক্রমণ হয়েছিল। চলিত বর্ষ এর 1000 বর্ষ পূরণ হয়েছে। 1951 মশায় সোমনাথ মন্দির পুনঃ খোলি চলিত বর্ষ এর 75তম বার্ষিকী পালন করা যাচ্ছে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1951 মশায় দেশ উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। ভগবান শিবঙ্ক 12টি আদি জ্যোতির্লিঙ্গ মধ্যে প্রথম ভাবে সোমনাথ মন্দির এক পবিত্র স্থান ভাবে মান্যতা লাভ করেছে। শহ শহ বর্ষ ধরে আক্রমণকারী দ্বারা সোমনাথ মন্দির বারম্বার ধ্বংস এবং লুণ্ঠিত হয়েছে মধ্য প্রত্যেক থর ভক্ত এবং শাসক এর পুনর্নির্মাণ করা সহ হৃত গৌরবর পুনরুদ্ধার করেছেন। দেশের অখণ্ড বিশ্বাস এক সাক্ষী ভাবে সোমনাথ মন্দির রহি আসিছে। আসন্তা সোমবার দিন 11টি পবিত্র তীর্থস্থলী আসিথিবা জল ব্যবহার মাধ্যমে মন্দির শিখরের কুম্ভাবি অভিষেক সহিত অমৃতোৎসব সমাপন হব। আপনার সংবাদ শুনুছন্তি আকাশবাণীর। লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি পরবর্তী প্রতিরক্ষা মুখ্য ভাবে নিযুক্ত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় পক্ষ মিলিথিবা সূচনা অনুযায়ী শ্রী সুব্রমণি দায়িত্ব গ্রহণ করিবা তারিখর পরবর্তী আদেশ পর্যন্ত সামরিক ব্যাপার বিভাগের সচিব ভাবে মধ্যে দায়িত্ব নির্বাহ করিবে। বর্তমানর প্রতিরক্ষা মুখ্য জেনারেল অনিল চৌহানক কার্যকাল আসন্তা 30 তারিখরে শেষ হওয়ার যাচ্ছে। এরপরে লেফটেন্যান্ট জেনারেল শ্রী সুব্রমণি দায়িত্ব গ্রহণ করিবে। 4 দশন্ধি অধিক সময় ধরে শ্রী সুব্রমণি উচ্চপদস্থ অধিকারী ভাবে কার্য করে আসুছন্তি। গতবর্ষ সেপ্টেম্বরঠার জাতীয় সুরক্ষা পরিষদ সচিবালয়ে সামরিক পরামর্শদাতা ভাবে শ্রী সুব্রমণি কার্য করুছিলে। পূর্বরু সে সেনার উপাধ্যক্ষ এবং কেন্দ্রীয় কমান্ডর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ভাবে মধ্য কার্য করেছন্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তাকালি কর্ণাটক ও তেলেঙ্গানা গস্তরে যাবে। পূর্বাহ্ন 11টায় বেঙ্গালুরু স্থিত আর্ট অফ লিভিংর 45তম বার্ষিক সমারোহে শ্রী মোদী যোগদেওয়া সহ সেঠাকার আন্তর্জাতিক কেন্দ্রের নবনির্মিত ধ্যান মন্দিরকে উদ্ঘাটন করিবার কার্যসূচী রয়েছে। শ্রী মোদী সেঠারে এক জনসমাবেশকে সম্বোধন করিবে। এরপরে প্রধানমন্ত্রী হায়দ্রাবাদ গস্ত করে অপরাহ্ন 3টায় প্রায় 9400 কোটি টাকার বিভিন্ন বিকাশমূলক প্রকল্পর শিলান্যাস উদ্ঘাটন করিবে। সেগুড়িক মধ্যে হায়দ্রাবাদ পণজী অর্থনৈতিক করিডর গুডেবেলুরু মহবুবনগর পর্যন্ত 4 লেন বিশিষ্ট জাতীয় রাজপথ 167 শিলান্যাস করিবে। এথিপাইঁ মোট 3175 কোটি অধিক টাকা খরচ করা। এথিসহ বিভিন্ন ক্ষেত্রে অন্য কেতক প্রকল্পর প্রধানমন্ত্রী শিলান্যাস উদ্ঘাটন করিবার কার্যসূচী রয়েছে। বহুমত অভাবর তামিলনাড়ুরে নূতন সরকার গঠন বিলম্ব হেউছি। সিপিআইএম জাতীয় সাধারণ সম্পাদক বেবি কহিছন্তি সবুঠারু অধিক আসন অক্তিয়ার করিথিবা দলকু সরকার গঠন করিবা পাই আমন্ত্রণ করিবা রাজ্যপালঙ্ক কর্তব্য। আইইউএমইউএন টিভিকেকু সমর্থন করিবা নেই অগ্রাহ্য করিথিবারু সরকার গঠন প্রক্রিয়ারে প্রতিবন্ধক সৃষ্টি হয়েছে। আজি হেবাকু থিবা শপথ গ্রহণ সমারোহ হইপারি নাহি। অন্যপক্ষে রাজনৈতিক ঘটনাক্রমে

0: আমার রেডিও শুনতে রেবা সর্তে ভাই বইনি মন কে মুই ডমরু জোয়ার করে দিলি নি আর আমার আপা
1: তেব তো ভাইলি নি কাকি
0: ইয়াতে আই জোয়ার আপা
1: জোয়ার জোয়ার তোকে মিশা খাইটা কইবি তুই তো বৈঠক তানে নোয়া লোক মাতর দুই তিন তর প্রোগ্রাম করি করি তোর সঙ্গে সারদা লাগলা
0: হয় আপা
1: এলে মকে মিশা সারদা লাগলা নি আমার সে বঞ্জা মাঝে জবর জবর আইলানি বলি করি
0: আইলানি
1: এলে মুই মিশা শুরু বালি জোয়ার কলে নি ভাই বনি মন
0: এলে আপা অপরাবল খারা চেকলানি কি নাই
1: ওই ওই ওই
0: এই গছপতরানে ছেড়ে মন কান্দবাটা আর সুনা না দেলানি কাই কাজে বলে আই কাই আম পাচ্ছি যে কাই ছেড়ে গোটে কান্দলে কইলি বল ভাই আই আকা জবর কানছি জন বাটে গলে মিশা আর ই রকম রকম জন ছেড়ে মন রেলাই কি নেই আই মন কান্দবাটা অল্প উনা সুনা দেলানি
1: ওই এ দে সকাল সকাল আমি মিশা দাতুনা আনবাকে গালে
0: হ্যাঁ
1: ছেড়ে মন সব শুনলে সমান কেড়ে বলে তো মন সমান
0: শ্রদ্ধা
1: শ্রদ্ধা লাগছে এবে আর নাই নি যেতি কার চাললানি খাইটা কইলানি খাইটা ফুনি সেটা কি ওয়েব কি খাইটা বললাইনি মকে জানা নাই আমার দিদিমন কইতে লাই ও সেটা খাইটা ফুনি এমতি কারা ফুনি যে এবে তোকে জীবু বলে সে কারা লাগে তো মনিষ মিশা মরি যাইছি সে পশু পক্ষী মিশা পানি নলে মিশে সেমান মিশা মরি যাবার টক করি বুঝলুস কি নাই এলে মুই কবে একটা খাইটা বলে এটা তো চেড়ে মন দিন আজি
0: আজি কাই দিন নাই চেড়ে মন এনে তেনে জীবা দিন বলবা
1: সেদিন
0: এমাতর দেবে আপা ই জন সমুদ্র বলবাই কি নেই আই পালি পালি গোট রকম চেড়ে মন দেখা দেবাই হ্যাঁ আই জন হ্রদ বলবাই চিলিকা এটা মন আছে কি নেই আই পালি পালি কেতক রকম সব চেড়ে মন দেখা
1: দেবাই
0: জন দৈমতি সাগর কি জগন্নাথ সাগর এমতি সাগর মন তানে আর কেতক রকম দেখা দেবা এলে ই গোটকি চেড়ে গোটকি লোকে সবু বলে না রে আই তার ইচ্ছা কাকর লড়া বলে কাকর বাট যাইছি গরম লড়া বলে গরম বাট যাইছি নি এমতি একা চেড়ে মন এনে তেন ইয়ে তে রেবাই
1: ও এবে তোকে খাইটা আরি গুড় কথা কইবি
0: আলে
1: জয় জন দসাই দেলানি জঙ্গল লগে
0: হ্যাঁ
1: কোন বাটে তোকে চেরি রইছি আরি আসি করি সমান তোকে এনতি সবত শুনাই দিছি কোন
0: হ্যাঁ এটা আমি সত কথা আপা সত কথা
1: আমার জঙ্গল ভিতরে পশু পক্ষী তোর জোনটালে রইছি রইলি গালে দেখলে সারদা লাগছি বালু আইলে ডাক তাকে মারি দিলে গালা কি নাই জঙ্গল ভিতরে পশু পক্ষী রেবা খাইছে টানকে সমান লগাই দিলেন জয়
0: জয়
1: গীত
0: গোট শুনু গায়
1: শুনু গায়
0: বাজাই দেশ।

প্রচার কল কিছু হিন্দি ভজন আকাশবাণী জয়পুর সময় সন্ধ্যা ছটা বাজে চাশ মিনিট হওয়া যাচ্ছি আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র শুনিপারে অল্প সময় মধ্যে।

0: জঙ্গল ভিতর বাহারি গেলে হয়তো সে পুঁ ফে সেটি রইপারে কিন্তু পক্ষীটা যে থাকে উড়িগেলে এটি এই অঞ্চল গলা উড়িকে আউটি সে নিরাপদ চাইবে সেটি যাই রয়েবে তেমন সেই অঞ্চল যে লোক রুচি সে কর্তব্য হচ্ছে এ পক্ষী মানুষ আদৌ ডিস্টর্ব নকরা এবং যে টুরিস্ট মানে আসছেন তাকে এ পক্ষী ডিস্টর্ব নকরাই তাকে দেখা
1: এবং বন বিভাগ সহিত যে কর্মচারী রয়েছে সে সমন্বয়ে কিভাবে ভাবে সেই অঞ্চল সুরক্ষিত রহব পক্ষী মানে সুরক্ষিত রহবে এথিপ্রতি মধ্যে আমি গুরুত্ব দেওয়া দরকার। তবে যা হোক প্রণব বাবু, আমি আলোচনা কলে যে পক্ষী মানুষ নলবণর সুরক্ষা সম্পর্কে আমি আশা করা শ্রোতা বন্ধু মানে এই কার্যক্রম শুনে অনেক কথা জাঁপারি যে যাই অনুভব করছেন জাঁচান প্রকৃতরে চিলিকার যে পক্ষী অভয়ারণ্য যে কুছু বা নলবণরে যে পক্ষী অভয়ারণ্য কুছু নিশ্চিত ভাবে অনেক কথা সে জাঁপারে। তবে মনে এটি গোটে প্রশ্ন আসছে প্রণব বাবু, গত বর্ষ মধ্যে আপনার এইভাবে বা তা পূর্ব বর্ষ মধ্যে এইভাবে পক্ষী মানে আগমন রয়েছে যেটা কি এই বর্ষ যে পরিবেশকে আমি যদি দেখিবা প্রকৃতরে কেমিতি তুলনাত্মক কেমিতি দেখুছে পক্ষী মানকর আগমন সংখ্যা অনুসারে সে বিষয়ে টিকে ধারণা দেবে কি?
0: আমার যেতে চড়াই আসতে আমার নলবণকু হো কিংবা চিলিকা হো আমার প্রত্যেক বর্ষ জানুয়ারি মাসের তার গোটে গণতি করা যায়। আমার গলা বর্ষ এ চড়াই র গণতি করা যাই সেটু আমি দেখতলু আমার নলবণরে থিলে প্রায় 374,000 চড়াই থিলে কিন্তু নলবণ বাহারে মধ্যে থিলে 5,72,000। আলোচনা প্রসঙ্গে মু কইতিলি খালি যে নলবণরে চড়াই রহুছেন তা নয়, চিলিকার বিস্তীর্ণ অঞ্চলে চড়াই রহুছেন নলবণরে তথা চিলিকারে বহু পরিমাণে চড়াই থাকে।
1: আচ্ছা,
0: এই এক সময় মধ্যে আমার ওড়িশার সব জায়গায় পক্ষী গণনা করা যাই।
1: আচ্ছা, পরিবেশ কেমিতি আছে বর্তমান আমি যদি দেখিবা?
0: পরিবেশ বর্তমান দেখলে অনুকূল আছে আমার চড়াই মানুষ, যদি পানির গভীরতা নলবণরে কমিযিব তাহলে হয়তো চড়াই সংখ্যা নলবণ নিশ্চয় বড়িব, যদি গভীরতা ন কমি যদি গভীর পানি রহিলা সেটি তাহলে চড়াই নলবণরে নরই পারন্তি, নলবণর বাহারে যেটি কম পানি থাকবে সেই অঞ্চলে নিশ্চয় দেখা দেবে।
1: প্রণব, এই আলোচনা পাই বহুত বহুত ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার।

শ্রোতা বন্ধু, আজ পক্ষীঙ্ক বিষয় আলোচনা হওয়ার পছরে গোটে নির্দিষ্ট কারণ রয়েছে। কাহিকি না আজ হচ্ছে বিশ্ব পরিব্রাজক পক্ষী দিবস। এই দিবস পালন পাইঁ কোনসি নির্দিষ্ট তারিখ নথায়। এহা মে মাসর দ্বিতীয় শনিবারে পালন করা যাইথায়। এই দিবস 2006 মসিহারু পালন হই আসুচি। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হেলা পরিব্রাজক পক্ষীমানঙ্কর সুরক্ষা, তাঙ্ক আবাসস্থলীর রক্ষণাবেক্ষণ সহিত তাঙ্ক খাদ্য প্রতি যত্নবান হেবা, পক্ষী শিকারকু রোকিবা। হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে সাইবেরিয়া, রুষ, আফ্রিকা, সিঙ্গাপুর এবং ইউরোপরু অনেক সংখ্যক পক্ষী শীতদিনে ভারতর অনেক প্রান্তকু আসিথান্তি। পরিব্রাজক পক্ষীঙ্ক আগমন ফলরে পারিপার্শ্বিক পরিস্থিতিরে সন্তুলন বজায় রহিথায়। পরিবেশরে গোটে সুন্দর বাতাবরণ সৃষ্টি হইথায়। হেলে বর্তমান পক্ষী প্রেমী মানে এমানক আগমনকু নেই অনেক আশঙ্কা প্রকাশ করুছন্তি। এবে প্লাস্টিকর বহুল ব্যবহার হেতু সমুদ্র অপরিষ্কার হেউছি, ফলরে পরিব্রাজক পক্ষী মানে সেই প্লাস্টিককু খাই অনেক মৃত্যুবরণ করুছন্তি। এহা দিনকু দিন বড়িবারে লাগিছি। পরিব্রাজক পক্ষীঙ্ক মৃত্যু হারকু আখি আগরে রাখি সেমানক সুরক্ষা পাই আমমানকু সচেতন হেবাকু পড়িব, আউ অন্যমানকু মধ্য সচেতন করাইবাকু পড়িব। সেইথিপাইঁ তো পরিব্রাজক পক্ষী দিবস পালন করা যাউছি। তেণু সমস্তে সচেতন হুঁন্তু, জাগ্রত হুঁন্তু, পক্ষীঙ্কু সুরক্ষা দিয়ন্তু। শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাইছি।

তেবে আজির কার্যক্রমক এইটি রখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনায় মু থিলি নিহারপাড়া পট্টনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।